0: রেডিও বিহানি 97.6 MHz।
1: রেডিও বিহানি সময় সংকেত, এটি বেলা সাঁজকো 6 বাজে।